0: খামারি বা বন্ধ হয়ে যাবে, এদিকে ধান আবাদ হবে না, আবাদ আমরা করবো না। কারণ আমি নিজেই যেই পাহি দুই জমি আবাদ করি নি।
1: হাম তো পরমাত্মা সে ইয়েই উমীদ করেঙ্গে কি ইয়ে ওয়ার জলদি সে খতম হো জায়ে আর পুরে বিশ্বকে অন্দর শান্তি বনে আর হামারা ব্যাপার জেসে পেলে চলতা থা উসি তরহ ব্যাপার চলে আর কিসি ভি দেশ কে অন্দর জো হামারে খরিদদার দেশ হ্যায় উনকে অন্দর আজ চাওয়াল কি কমি ও লোক মহসুস কর রহে হ্যায়। আগর ইয়ে ওয়ার লম্বি বড়তি হ্যায় তো হাম চাওয়াল কা এক্সপোর্ট নাহি কর পায়েঙ্গে।
2: Baba, matuluyan na talaga ang mga tao dito ng mahingista. Wala na. Tumigil na. Ultimo mga ibang tao dito, construction na lang pinapasok.